কথাচিত্র চিৎচোর, গাইছেন ইয়েশু দাস, গীত সঙ্গীত রবীন্দ্র জেন। এই গীতটি আপনার শুনুলে ইয়া পরে পরে কথাচিত্র রিফ্যুজি দ্বৈত কণ্ঠের গীতটি গাইছেন সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক।

0: বিজেপি সভাপতি রূপে কেওয়াল সিং ধীলন, ত্রিপুরা বিজেপি সভাপতি রূপে অভিসিং দেবরায়ঙ্কু দায়িত্ব প্রদান করা যাইছে। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা ব্যবস্থায় নূতন ভাবে আরম্ভ করা যাইতিবা অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা মূল্যাঙ্কনের স্বচ্ছতা প্রদান করিব বলে কইছন্তি। সিবিএসই অধিকারীঙ্ক সহ বৈঠক পরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কইছন্তি, এই অনস্ক্রিন মার্কিং ডিজিটাল ব্যবস্থা এক প্রগতিশীল মাধ্যম পালটিছে। দেশ এবং বিদেশের বহু বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এই অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা আপণেবা প্রয়াস জারি রাখি বলে শ্রী প্রধান সূচনা দিয়েছেন। বর্তমান সময়ের সিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষা পাই পুনঃ মূল্যায়ন প্রক্রিয়া জারি রয়েছে। প্রায় 17 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে এবে সুদ্ধা 4 লক্ষ ছাত্রছাত্রী উত্তর খাতা পাইপার। শ্রী প্রধান কইছন্তি, এই প্রক্রিয়া মাধ্যমে প্রথম থর লাগি প্রায় 40 কোটি পরীক্ষা খাতা ফটোকপির মূল্যাঙ্কন করা যাইছে।
1: बच्चों को ट्रांसपेरेंटली अपने मार्क के बारे में जानकारी मिले, उनको ट्रांसपेरेंटली स्कैन कॉपी के माध्यम से उनकी आंसर शीट उनके हाथ में आए, ये ओएसएम की व्यवस्था है। पहली बार देश में सीबीएसई ने इसको प्रयोग किया, उसमें कुछ विसंगति ध्यान में आ रही, इसको मैं दायित्व लेता हूं, उसको इसे ठीक करा जाए। हम एक भी विद्यार्थी की ऑन आंसर्ड क्वारी को असमाधित नहीं छोड़ेंगे।
0: জাতীয় পরীক্ষা এজেন্সি এনটিএ পক্ষের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা নিমন্তে সংশোধিত পরীক্ষা তারিখ এবং আডমিট কার্ড প্রদান ঘোষণা করা যাইছে। চলিত মাস 31 তারিখ এবং আসন্তা মাস 6 এবং 7 তারিখ এথিনিমন্তে প্রবেশিকা পরীক্ষা হব বলে এনটিএ পক্ষের কুহাযাইছে। আজি হেবাকু থিবা পরীক্ষা ঈদ উল আজা পাই পুনর্নির্ধারিত করা যাইছে। আসন্তা রবিবার হেবাকু থিবা পরীক্ষা লাগি প্রার্থীমানকু আডমিট কার্ড প্রদান আরম্ভ হইছে। সেমানে অফিসিয়াল ওয়েবসাইট এনটিএ সিইউইটি এনটিএ ডট এনআইসি ডট ইন রে ডাউনলোড করে আডমিট কার্ড পাইপারে। আসন্তা মাস 6 এবং 7 তারিখে হেবাকু থিবা পরীক্ষা লাগি খুব শীঘ্র আডমিট কার্ড প্রদান হব বলে এনটিএ পক্ষরু কুহাযাইছে। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীর। কেন্দ্র কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কহিছন্তি, দেশে চলিত বর্ষ খাদ্যশস্য উৎপাদন 376 নিয়ুত টন অধিক হব বলে আকলন করা যাইছে, যাকি গতবর্ষ তুলনায় 5.3% অধিক। নয়াদিল্লিঠারে আজি খরিফ অভিযান 2026 আয়োজিত কৃষি সংক্রান্ত জাতীয় সম্মেলন উদ্ঘাটনী কার্যক্রমে যোগদেই সে কহিছন্তি, কৃষকমানক কঠিন পরিশ্রম যোগ দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। শ্রী চৌহান কহিছন্তি, সরকার কৃষি এবং কৃষক কল্যাণ নিমন্তে স্বতন্ত্র ধ্যান দিয়েছন্তি। চীনকু অতিক্রম করে ভারত বিশ্বের সর্বাধিক চাউল উৎপাদনকারী রাষ্ট্র হয়ে পারিছি বলে মন্ত্রী কহিছন্তি। কৃষি সংক্রান্ত এই 2 দিবসীয় কার্যক্রম খরিফ কৃষি ক্ষেত্র নিমন্তে রোডম্যাপ প্রস্তুতি দিগে সহায়ক হব বলে শ্রী চৌহান কহিছন্তি। সেইপরি এই কার্যক্রম জৈব কৃষি এবং সমন্বিত কৃষি সংক্রান্তরে আলোচনা পাই মঞ্চ প্রদান করিব বলে মন্ত্রী কহিছন্তি। কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্ধরামায়া আজি অপরাহ্নে রাজ্যপালঙ্কু তাঙ্কর ইস্তফাপত্র প্রদান করবে। কর্ণাটক সংসদীয় ব্যাপার মন্ত্রী এসকে পাটিল সিদ্ধরামায়াঙ্ক দ্বারা আয়োজিত প্রাতভোজন বৈঠক পরে এই সূচনা দিয়েছন্তি। কংগ্রেস হাইকমান্ডক নির্দেশ পরে শ্রী সিদ্ধরামা লোকভবনে আজ তাঙ্ক ইস্তফাপত্র প্রদান করবে। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী পদ দায়িত্বে রহবে বলে শ্রী পাটিল সূচনা দিয়েছন্তি। দেশব্যাপী আজ ঈদ উল আজহা পর্ব পালন করা যাচ্ছে। বিভিন্ন মসজিদে মুসলমান সম্প্রদায়ের লোকমানে নমাজ পাঠ লাগি একত্রিত হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল আজহা অবসরের দেশবাসীকে শুভেচ্ছা জনাইছন্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদ উল আজহা অবসরের মুসলমান সম্প্রদায়ের ভাই ভীমানু শুভেচ্ছা জনাইবা সহ এই পর্ব সমস্ত সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করিও বলে কামনা করছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই অবসরের সামাজিক গণমাধ্যমে পোস্ট করে ঈদ উল আজহা পর্ব সমাজের ভাতৃভাব এবং শান্তি প্রতিষ্ঠা দৃঢ় করা দিগে সহায়ক হব বলে আশা ব্যক্ত করেছেন। সে সমস্ত সাফল্য এবং উত্তম স্বাস্থ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর সাবরকর জন্মবার্ষিকী অবসরের তাঁক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে শ্রী মোদী কহিছেন, বীর সাবরকর সাহস এবং দেশাত্মবোধ চিন্তাধারা দেশবাসীকে সর্বদা প্রেরণা যোগাইব। বীর সাবরকর বুদ্ধি এবং সামাজিক সংস্কার দিগে তাঁর পদক্ষেপ উল্লেখনীয় বলে প্রধানমন্ত্রী কহিছেন। বিহারের উত্তর এবং পূর্বাঞ্চলে ঘড়ঘড়ি সহ প্রবল বর্ষা এবং কুয়াপথর মাড় যোগ 8 জনকর মৃত্যু ঘটিছে। খগারিয়া এবং মুজাফর জেলার 2 জন লেখায়, মুঙ্গের

এথর গীতিকার সরোজ পটনায়ক, সঙ্গীতকার গুডলি রাথ, কণ্ঠশিল্পী বিশ্বজিৎ মহাপাত্র।

বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রমকু আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

0: তেবে শ্রোতা বন্ধু শুনিলে না
1: আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বরে নারী সশক্তিকরণ পাই যোজনামান করাযাউছি। এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নারীমানে স্বাবলম্বী সুশিক্ষিতা সুস্থ ও সম্মানিত জীবনযাপন করিপারিবে। সমাজর মূল শক্তি ভাবরে নারীমানে যেতবেলে শক্তিশালী হেবে দেশর আগুকু বড়িবার গতি মধ্য দ্রুত হেব। তেণুকরি আম সমস্তঙ্কর কর্তব্য যে আমি এই সব পদক্ষেপকু স্বাগত করি তাহার সচেতনতাকু আপণাইবা ও সেই মার্গরে যাই নিজর দায়িত্ব তুলাইবা।
0: আমার এই সুভদ্রা যোজনারে নারী সমাজ পাই কেতে সুবিধা এবং সুযোগ রহিছি, তেণুকরি আসন্তু এই সুভদ্রা যোজনার সুবিধা সুযোগকু আপণান্তু এবং নারী সমাজ সশক্ত হুয়ন্তু।

0: দাদা হো তোমার সাই থিলে বনিহা লাগছি হো
1: ওয়ে ভাই দেখো বৈঠকে আমা মিনে মিনে কথা হামা গীত শুনমা তো নিহাতি টিকে জমক ধরছি ভাই
0: দাদা হো জিমান কা বলছে
1: ওয়ে ভাই আর সময় আমি তো হেয়া আলা ন
0: জোহার দাদা
1: জোহার ভাই জোহার

এথর কথাচিত্র দিওয়ানা মে দিওয়ানা উদিত নারায়ণ এবং অনুরাধা পোড়ওয়ালঙ্ক কণ্ঠে মায়া গোবিন্দ রচনা সঙ্গীত নির্দেশনা বপ্পি লেহরী।

0: 20 मिनट होने को है।
1: শুনুথিলে হিন্দী কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর। শ্রোতা বন্ধু, এথর শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম আজি এথিরে পণ্ডিত নিখিল বানার্জী সীতার বাদন শুণবা।